0: আছে। তাই তাইখানলাকা আলছি নাহওয়া কাম প্রফেশনাল এক্সপার্টিস আর সেলফলেস সার্ভিস দিয়ে মন খুশি জানাই কিনা হতাইতেন বেশি মানুষলাকা জীবন কারণে ভাল কাম করে আছে কয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VBG রামজি অ্যাক্ট 2025 পুরা রুরাল ইন্ডিয়া দিয়ে আজীবরা লক্ষ্য করে আছে। রুরাল ডেভেলপমেন্ট মিনিষ্ট্রিবা কৈছে কি অ্যাক্ট জুন পর 125 ওয়েজ এমপ্লয়মেন্ট হার ফিনেন্সিয়াল সাল দিয়ে গ্যারান্টি করে আছে। এটার পর রুরাল ইন্ডিয়া এম্পাওয়ার করে দিবল আছে। VBG রামজি অ্যাক্ট পর 21 সাল পুরানা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট MGNREGA 2005 বদলি করে আছে। নতুন অ্যাক্ট পর স্টেটরি এমপ্লয়মেন্ট গ্যারান্টি একটা ফিনেন্সিয়াল সাল দিয়ে 100 পর 125 উঠাই দিবল আছে। এই এমপ্লয়মেন্ট গ্যারান্টি উঠাই দিয়ার পর রুরাল উন্নতি জলদি বাড়াই দিবলে কাম বেশি দিবল আর রুরাল পারি ওয়ার্কার এম্পাওয়ার করে দিবল আছে। অ্যাক্ট পর ঠিক সময় খোলার সাফা লগতে জিমিটা থাকিয়া ওয়েজ পেমেন্টস কারণে বি দরকার রাখি আছে। এই এমপ্লয়মেন্টেশন দিয়ে ইউনিয়ন মিনিষ্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট শিবরাজ সিং চৌহান বা কৈছে কি এলিজিবল রুরাল ওয়ার্কার কোনো ভি বিনা কাম একদিন ভি না রাখব। শ্রী জওয়ান বা কৈছে কি সরকার বা স্টেটস আর ইউনিয়ন টেরিটরিজ লগতে মিলাই কিনে কাম করিয়া পর সব এডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল আর টেকনিক্যাল ট্যাগিয়ার খান খতম হয়ে কিনা নতুন ফ্রেমওয়ার্ক দিয়ে বদলি করে দিব আছে। তারপর কৈছে কি ওয়েজ এমপ্লয়মেন্ট লাগা 125 উঠাই দিয়ার পর রুরাল লাইভলিহুড স্টাকট করে দি কিনা দিদিতাক রাখিয়া কমিউনিটি বস্তু বনাই দিব আর বিকশিত ভারত লাগা স্বপ্না জলদি বাড়াই দিব আছে। প্রেসিডেন্ট রবাদী মর্মপ্রা স্টুডেন্টস লগতে একটা ইকুইটেবল আর ইনক্লুসিভ সমাজ বানা দি বলে কয়েছে। তারপর এডুকেটেড নাও জওয়ান লগতে খালি নিজের আগে বাড়া বলে নহয় কিনা কারিব আর দক্ষিণ উঠাই দিব আর দেশ বানাই দিয়া কাম করি বলে কয়েছে। প্রেসিডেন্ট পর আন্ধ্রপ্রদেশ লাগা সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি লাগা সবচেয়ে পহলা কনভোকেশন বিশাখাপট্টনাম দি কথা ঘুরিয়া সময় কয়েছে। প্রেসিডেন্ট পর স্টুডেন্টস লগতে সমাজ বদলাভ করিয়া এজেন্টস হবলে অনুরোধ করে এডুকেশন তো খালি রোজগার পাব একলা কারণে নহয় কিনা সমাজ কালচার ট্রেডিশন মজবুত করে দিয়ে টাকা পয়সা বাড়াই দি বলে কয়েছে। তারপর হার এডুকেটেড নাও জওয়ান লগতে পিছি থাকি এখন আগে আনি দি বলে আর 2047 একটা ডেভেলপড ইন্ডিয়া কামিয়াব করে দি বলে কয়েছে।
1: 2047 বিকশিত ভারত বানানে কা হামারা লক্ষ্য হে। মুঝে বিশ্বাস হে কি আন্ধ্রপ্রদেশ কা এক কেন্দ্রীয় জনজাতীয় বিশ্ববিদ্যালয় আপনা সার্থক সমাবেশী ও পর্যাবরণ সংরক্ষণ পর কেন্দ্রিত ব্যবহারিক শিক্ষণ পদ্ধতি সে ইস লক্ষ্য প্রাপ্তি করে আর উসকা মহত্বপূর্ণ ভূমিকা নিভায়েগা।
0: আর ডেপুটি চিফ মিনিষ্টার ওয়াই পেতন ব্রা জিয়াকালি একটা কোঅর্ডিনেশন মিটিং রাখি কিনা গভর্নমেন্ট পলিটেকনিক টয়াং ও খালুকুট জুড়িয়া মামলা খান চাই যাইছে। মিটিং সিভিল সেক্রেটারিয়েট কোহিমাটি রাখি কিনা এডভাইজার ফর ট্রান্সপোর্ট অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন তেমচেন মেম্বার ডেপুটি কমিশনার ওকা কে মথং চাংলাও অফিসিয়ালস খান হায়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আর রিপ্রেজেন্টেটিভস খান লথা হোহলক দোসরা খান বা যোগ লয়েছে। মিটিং সময় দিয়ে শ্রী পেতন ব্রা ইনস্টিটিউশন লাগা এডিয়া থাকি অবস্থা চাই কিনা পুরা লার্নিং এনভাইরনমেন্ট তাকত করে দি বলে প্র্যাকটিক্যাল গাডাম দিয়ে চর্চা করেছে। তারপর কৈছে কি সব স্টেক হোল্ডার্স মিলাই কিনা কাম করে আবার স্টুডেন্টস কারণে ভাল সুবিধা দি বলে আর ইনস্টিটিউশন কারণে আহি থাকিয়া সময় মজবুত করে দি বলে আছে। আর এইটার লগত আজি ফুজুর লাগা খবর ইমানটি শেষ করে আছে। শুনে থাকিবি সাম 7:10 নাগামিজ খবর আনি দিবলে আছে।

গুড ইভিনিং, ইটু আকাশবাণী কহিমা সামলাগা খবর পড়ি আছে ইমকুং নংলা। পহেলা হেডলাইন্স, সেন্সাস 2027 কারণে হাউস লিস্টিং তো নাগাল্যান্ডে শুরু হয়েছে। চিফ মিনিষ্টার নিপিউরিওরা ভাগ লইকেনা ঠিক আর সাহির ডেটা দিবলি অনুরোধ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কৈছে কে ডিজিটাল ইন্ডিয়া লগা 11 সালপরা জনতা খান এম্পাওয়ার করে দিছে। গভর্নর নন্দ কিশোর যাদবরা সুবিধা এইচ হোকাদো সীমালোকত আধি ভিজিয়াস টেসিভা মেডেল পাওয়ার কারণে কংগ্রেচুলেট করেছে। আর নাগাল্যান্ড লিডার্সরা সেন্টার লোকদে ল্যাভেন্ডার ফার্মিং বাড়াই দিয়ে বলে চর্চা করেছে। ইতিয়া পুরা খবর, সেন্সাস 2027 লাগা ফেজ ওয়ান নিচেতে হাউস লিস্টিং আর হাউজিং সেন্সাস তো নাগাল্যান্ডে আজিবরা শুরু হয়েছে। এক্সারসাইজ তো সব 17 ডিস্ট্রিক্টসে রাখি কেনা জুলাই 30 তারিখ তাক জারি রাখবলে আছে। সবচে পহেলা দিন লাগা ভাগ হিসাবে লোক ভাবন কহিমা দিয়ে নাগাল্যান্ড গভর্নর লাগা অফিসিয়াল ঘর লাগা হাউস লিস্টিং আজি কন্ডাক্ট করেছে। এক্সারসাইজও ডেপুটি কমিশনার আর প্রিন্সিপাল সেন্সাস অফিস অফিসার কহিমা বি হিনকপো চেম্বরা সিডি সেন্সাস অফিসার আর দোসরা সেন্সাস অফিসিয়াল সামনে দিয়ে রাখেছে। হাউজিং হাউস লিস্টিং বানাই রাখিয়া প্রসিডিয়ার হিসাবে ভালবরা খতম হয়েছে। নাগাল্যান্ডে হাউস লিস্টিং আর হাউজিং সেন্সাস শুরু করিয়ার চিফ মিনিষ্টার নিপিউরিওরা সব হাউস হোল্ডগতি এক্সারসাইজটি ভাগ লইকেনা ঠিক আর সাহি জানকারী তো সেন্সাস অফিসিয়ালস দিবলি অনুরোধ করেছে। শ্রী রিওরা কৈছে কি জনতা খান ভাগ লওয়া বিশ্বাস থাকিয়া ডেটারা ভালওয়ালা প্ল্যানিং ডেভেলপমেন্ট আর আহি থাকিয়া সময় কারণে জানকারী থাকিয়া ফেসলা খান বানাবলি পারিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কৈছে কি ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভরা গভর্নেন্স আর এম্পাওয়ার্ড জনতা বানাই কিনা সব জায়গা উন্নতি বাড়াই আছে। ডিজিটাল ইন্ডিয়া লগা 11 সাল মানিয়া প্রোগ্রাম দিয়ে আজি তাইপরা কৈছে কি ইনিশিয়েটিভরা গরিব আর দুঃখী খান এম্পাওয়ার করে দিয়ে মিলিয়ন মানুষ লগা জীবন আসান বানাই কিনা ডিজিটাল ইন্ডিয়ারা মদত দি আছে। শ্রী মোদী বা কৈছে কি ডিজিটাল পেমেন্টস আর ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা বেনিফিশিয়ারিস লগতে খোলার সফাবরা পুঞ্জাই দি আছে। ন্যাশনাল ডক্টরস দিন তো আজি মানাই কিনা ডক্টরসরা পাবলিক হেলথ বাঁচাই কিনা সুধার করে দিয়া কারণে বি সম্মান করে আছে। দিন তো হতাই চাল

0: নথাইদি কিনা দুইটা লিডার্স কান ক্রভিলি সিজো আর ভিমহলো আঙ্গামিপ্রা তেনিমি কমিউনিটি লাগা আন্ডারগ্রাউন্ড মেম্বার্স কান মিলাই দি কিনা একটা নতুন সেটেলমেন্ট রঙ্গাবাহার রিজার্ভ ফরেস্ট দিয়ে বানাই দিছে। 1977 থাকি চিফ মিনিস্টার ভিজল আঙ্গামিপ্রা বস্তি লোকটি ওবিডিয়েন্ট মতলব টিজিপি নাম রাখি দিয়া দো এক্স ভিলেজ চেয়ারম্যান বিবা খোয়েপ্রা কয়েছে।
1: Sir, Bizu, Makam Chief Minister Dole, Oh, Gowlan Kotha, Nanyike Na, Aha Hisapte, Amunahan Tu, Bosti Naam Tu, Dezephe, Matibi, Dezephe, Bitu Minito Wale, Obedient Village, Indikase, Bitu Parata Indikakoa, Nimite Amakam Bosti Tu, Bitu Leaders, Tarlobo Jakam Dole, To Amakam Bosti Tu, Dezephe, Matibo.
0: বস্তি তো নাগাল্যান্ড সরকার বা সেপ্টেম্বর 3, 1991 অফিসিয়ালি রিকগনাইজ করে দিছে। আজি 1300 ন্যাশনাল রেসিডেন্স লাগা কমসে কম 70% বা ট্রেডিশনাল হ্যান্ডিক্রাফ্টস আর ওয়েভিং বা নিজের কারণে কামাই করে আছে। দুঃখান পাওয়ার সাপ্লাই ঠিক না থাকিয়া খরচা অধি থাকিয়া আর কোয়ালিটি র মেটেরিয়ালস কমদি হইলিবি আর্টিসেন্স বা নিজের ট্রেডিশনাল স্কিলস জতম করে রাখি আছে। র মেটেরিয়ালস দি 12-15 লাখ টাকা নিচিনা ইনভেস্টমেন্ট করিয়া লোক টাইকান বা 60-70 লাখ টাকা নিচিনা কামাই করে আছে। নাগাল্যান্ডলাকা গ্রাফ্ট ভিলেজ হিসাবে 2001 টি জানাই কিনা টুরিস্ট ভিলেজ হিসাবে 2023 পেহচান করে দি টিজিপি তো কালচার আর গ্রাফটসম্যানশিপ লাগা সেন্টার হিসাবে বাড়াই যাই আছে। খবর সৃষ্টি হেডলাইন্স দুবারা জানাই আছে। সেন্সাস 2027 কারণে হাউস লিস্টিং তো নাগাল্যান্ডে শুরু হয়েছে। চিফ মিনিষ্টার নিপিউরিয়া ভাগ লই কিনা ঠিক আর সাহি ডেটা দিবলে অনুরোধ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কৈছে কি ডিজিটাল ইন্ডিয়া লাগা 11 সাল পর জনতা কান এম্পাওয়ার করে দিছে। গভর্নর নান কিশোর যাদব পর সুবিধার এইচ হোকাদু সীমা লগতে আতি বিশিষ্ট সেবা মেডেল পাওয়ার কারণে কংগ্রেচুলেট করেছে। আর নাগাল্যান্ড লিডার্স পর সেন্টার লগতে ল্যাভেন্ডার ফার্মিং বাড়াই দিব চর্চা করেছে। আর এইটার লগত আজি সামলাগা খবর ইমান শেষ করে আছি। শুনে থাকিবি আহিয়াকালি পুজোর 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
2: Get tested for HIV and syphilis within the first 3 months of your pregnancy.
3: A pregnant HIV woman can prevent the transmission of HIV and congenital syphilis to her baby.
2: If you are tested positive, you can avail treatment that may save your baby from getting the infections.
3: HIV testing can be availed free of cost in the government hospitals across the state.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.